0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। हम आकाशवाणी श्री विजयपुरम केंद्र से बोल रहे हैं। इस समय शाम के 5:30 हुए हैं। श्रोताओं लीजिए सुनिए बंगला कार्यक्रम।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে।

স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে।

বন্ধুরা, আজ রয়েছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান, তবে তার আগে শুনবেন আজকের দিনটি নিয়ে বিশেষ কিছু কথা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিসাংবাদিক নেতা, দূরদর্শী আইনজীবী এবং স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। দেশবন্ধু শব্দের অর্থ দেশের বন্ধু। পরাধীন ভারতে তার অসামান্য অবদান, দেশপ্রেম এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। 1870 সালের 5ই নভেম্বর কলকাতায় এক প্রখ্যাত পরিবারে চিত্তরঞ্জন দাসের জন্ম হয়। তার পিতা ভুবনমোহন দাস ছিলেন কলকাতা হাইকোর্টের একজন স্বনামধন্য ব্যারিস্টার এবং সাংবাদিক। চিত্তরঞ্জন দাস প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং সেখানে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। আইনজীবী হিসেবে তিনি ব্রিটিশ ভারতে অসাধারণ খ্যাতি ও বিপুল সম্পত্তির অধিকারী হন। 1908 সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে সফলভাবে নির্দোষ প্রমাণ করে তিনি আইন

জগতে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেন। মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে তিনি ওকালতি ছেড়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। 1921 সালে তিনি ও তার স্ত্রী বাসন্তী দেবী কারাবরণ করেন। কংগ্রেসে মতবিরোধের জেরে 1923 সালে মতিলাল নেহরুকে সাথে নিয়ে তিনি স্বরাজ্য পার্টি গঠন করেন। 1924 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হলে চিত্তরঞ্জন দাস প্রথম মেয়র নির্বাচিত হন। তার মেয়াদকালে তিনি শহরটি অবকাঠামো উন্নয়ন ও দরিদ্র মানুষের কল্যাণে বিশেষ ভূমিকা রাখেন। সাহিত্য চর্চা রাজনীতির পাশাপাশি তিনি অত্যন্ত উচ্চমানের কবি ও লেখক ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে সাগর সঙ্গীত, অন্তর্যামী এবং কিশোর কিশোরী বিশেষভাবে উল্লেখযোগ্য। অতিরিক্ত রাজনৈতিক চাপ ও অসুস্থতার কারণে 1925 সালের আজকের দিনটিতেই দার্জিলিংয়ে মাত্র 54 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গান্ধীজি গভীর শোক প্রকাশ করেন এবং তার শেষকৃত্যে নেতৃত্ব দেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই পরবর্তীতে কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং চিত্তরঞ্জন সেবা সদন প্রতিষ্ঠিত হয়। আসুন বন্ধুরা, তার প্রতি জানায় সশ্রদ্ধ প্রণাম। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একাধারে একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক এবং শিল্পপতি। তাকে ভারতীয় রসায়নের জগৎ ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি বলা হয়। বিজ্ঞান সাধনার পাশাপাশি তিনি ভারতীয়দের স্বাবলম্বী হতে শিখিয়েছিলেন এবং ভারতের প্রথম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন। 1861 সালের 2 অগস্ট অবিভক্ত বাংলার খুলনা জেলার রাড়ুলি কাটিপাড়া গ্রামে এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতার অ্যালবার্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি স্কটল্যান্ড থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 1895 সালে তার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ছিল মার্কিউরাস নাইট্রাইড নামক যৌগ, যা তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। 1901 সালে তিনি নিজ হাতে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন ঔষধ ও রাসায়নিক কারখানা। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশী আন্দোলন ও খাদি প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন। তার উপার্জিত অর্থের বেশিরভাগ অংশই তিনি ছাত্রছাত্রীদের বৃত্তি ও জনকল্যাণে দান করে দিতেন। বিজ্ঞান চর্চার পাশাপাশি তিনি বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় উৎসাহ দিতেন। তার রচিত হিন্দু রসায়নের ইতিহাস একটি অত্যন্ত বিখ্যাত গ্রন্থ। বন্ধুরা, আজ তার মৃত্যুবার্ষিকীতে আসুন আমরা সবাই জানাই তাকে সশ্রদ্ধ প্রণাম।

বন্ধুরা, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ আমরা আলোচনা করব ইয়োগা অ্যান্ড দ্য সায়েন্স অফ হেলদি এজিং। বয়স বাড়া জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সুস্থ, সক্রিয় ও আত্মনির্ভর জীবনযাপন করা আমাদের নিজেদের হাতেই অনেকটা নির্ভর করে। আধুনিক গবেষণায় দেখা গেছে নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনের বার্ধক্যের গতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগ শরীরের নমনীয়তা বৃদ্ধি করে, পেশি ও অস্থিসন্ধিকে শক্তিশালী রাখে এবং ভারসাম্য উন্নত করে, ফলে পড়ে যাওয়ার ঝুঁকি কমে এবং দৈনন্দিন কাজকর্ম সহজ হয়। এছাড়া নিয়মিত প্রাণায়াম ও ধ্যান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে এবং মানসিক চাপ কমায়। যোগের আরও একটি বড় উপকারিতা হলো এটি স্মৃতিশক্তি, মনোযোগ এবং মানসিক সতেজতা বজায় রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই একাকিত্ব, উদ্বেগ বা হতাশায় ভোগেন। ধ্যান ও যোগচর্চা তাদের মনে ইতিবাচকতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। তাই সুস্থ বার্ধক্যের জন্য শুধু ঔষধ নয়, প্রয়োজন নিয়মিত যোগাভ্যাস, সুষম খাদ্য এবং ইতিবাচক জীবন দৃষ্টিভঙ্গি। আসুন আমরা যোগকে জীবনের অংশ করে তুলি এবং দীর্ঘায়ুর পাশাপাশি সুস্থ ও সক্রিয় জীবন গড়ে তুলি।

0: সরকারের সফল 12 বছর পূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা তুলে ধরব শিক্ষাক্ষেত্রের অগ্রগতি, পরিবর্তন এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে একজন অভিজ্ঞ শিক্ষকের মূল্যবান মতামত। গত 1 দশকেরও বেশি সময়ে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিবর্তনগুলি শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজের ওপর কী প্রভাব ফেলেছে সে বিষয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক শ্রী সুবিনয় দে মহাশয়। তার দীর্ঘ শিক্ষাদান অভিজ্ঞতা এবং শিক্ষা জগতের গভীর পর্যবেক্ষণ আমাদের আলোচনাকে সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান। নমস্কার স্যার।
1: নমস্কার
0: স্যার। প্রথমে আমাদের শ্রোতা বন্ধুদের আপনার পরিচয়টা যদি দেন।
1: আমার নাম হলো সুবিনয় দে এবং আমি একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষক।
0: আচ্ছা, সরকারের এই 12 বছর পূর্তি উপলক্ষে আপনি এই সময়কালকে কিভাবে মূল্যায়ন করবেন?
1: দেখুন, এই 12 বছরের যে পূর্তি উপলক্ষে বলতে গেলে, গত 12 বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত, ডিজিটাল প্রযুক্তি, নারী ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। একজন শিক্ষক হিসেবে আমি বিশেষভাবে শিক্ষাক্ষেত্রে বলব, এর ইতিবাচক পরিবর্তনগুলিকে গুরুত্ব দিই, কারণ শিক্ষাই জাতির ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি।
0: অবশ্যই স্যার, শিক্ষাক্ষেত্রে গত 12 বছরের সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান বলে কি আপনি মনে করেন?
1: আমার মতে উল্লেখযোগ্য অবদান বলতে গেলে শিক্ষার প্রসার তো হয়েছেই ও মানোন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলে বিশেষ করে অবকাঠামোগত যে উন্নয়ন, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল শিক্ষা সামগ্রী, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শিক্ষানীতির বাস্তবায়ন শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
0: আচ্ছা স্যার, এই যে এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি, যেটা শিক্ষাক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এনেছে বলে মনে করেন?
1: দেখুন, প্রথম আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 1966 সালে এসেছিল, তারপরে 1986 সনে, এবং তারপরে দীর্ঘ 37 বছর পর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এ আনা হয়।
0: আচ্ছা,
1: এই শিক্ষানীতি শিক্ষাকে আরও দক্ষতাভিত্তিক, মানে স্কিল বেসড, ব্যবহারিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক, মানে স্টুডেন্ট সেন্টার্ড করেছে। এই মুখস্থ বিদ্যা আগে আমরা বেশি উপরে জোর দিতাম, এখন তার পরিবর্তে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব জীবনের দক্ষতা, যে স্কিল বেসড যেটা আমি বললাম, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর এটি শিক্ষার্থীদের জন্য সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করেছে।
0: অবশ্যই স্যার, ডিজিটাল শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
1: যে ডিজিটাল ইন্ডিয়া যে প্রোগ্রাম, এর কর্মসূচির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন বলছি, এই দীক্ষা, স্বয়ং, পিএম ই বিদ্যা, বিভিন্ন পোর্টাল রয়েছে,
0: প্ল্যাটফর্ম রয়েছে।
1: এর ফলে কী হচ্ছে, শিক্ষার্থীরা ঘরে বসেই যে মানসম্মত একটা শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। তারা দেখবেন, বিশেষ করে যখন করোনা হয়েছিল তখন কিন্তু আমাদের রেগুলার যে ক্লাস টিচিং সেটা বন্ধ হয়ে গেছিল, ওই সময় কিন্তু এই যে করোনা অতিমারী যেটা বললাম আমি, এই সময় এই যে মিডিয়া, এই যে প্ল্যাটফর্মগুলো তখন অনেক, হ্যাঁ, এগুলো তখন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তখন তারা এগুলো করেছে আর কি। এর ফলে
0: অবশ্যই সরকারি স্কুলগুলির অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে আপনার কী মত? আপনি একজন যেহেতু সরকারি স্কুলের শিক্ষক।
1: হ্যাঁ নিশ্চয়ই, দেখুন যে ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু আসল, যদি ইনফ্রাস্ট্রাকচার না হয় তাহলে আমরা কিন্তু কাজ আমাদের করতে পারবো না। কিন্তু সরকারের গত কয়েক বছরে দেখুন, অনেক সরকারি স্কুলে আমরা গেলেই দেখতে পারবো, এটা আপনার কি, দেখুন কোনো যে কাজ যে হচ্ছে সেটা আপনি নজর আসা চাই। এখন কি কাজগুলো যে হচ্ছে সে নজর আসছে, যেদিকে আপনি দেখুন, যেদিকে উন্নয়ন আপনি দেখুন না কেন, সেটা চোখের প্রত্যেকের নজর এসে আসছে যে কাজ হচ্ছে। তো এখন আমরা দেখবো স্কুলে গেলেই বিভিন্ন নতুন নতুন সব ভবন নির্মাণ হচ্ছে, নতুন নতুন আপনার ক্লাসরুমগুলো তৈরি হচ্ছে, সায়েন্স ল্যাব, বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাব, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, প্রত্যেক স্কুলে এখন কিন্তু পানীয় জলের ব্যবস্থা প্রসার চলছে, ওটা তা পৃথক শৌচাগার।

0: যে বয়েজ এবং গার্লস তাদের আলাদা আলাদা টয়লেট,
1: আচ্ছা,
0: সেপারেট
1: হ্যাঁ হ্যাঁ
0: টয়লেটস, এর ব্যবস্থা হচ্ছে। এবং দেখবেন মেয়েদের জন্য আলাদা কমফর্ট রুমও প্রত্যেক স্কুলে আছে, কমফর্ট
1: আচ্ছা,
0: রুম, এরকম কিন্তু ব্যবস্থা রয়েছে। এর ফলে শিক্ষার্থীর মধ্যে কী হচ্ছে, শিক্ষার্থী এবং প্যারেন্টস দুজনেই বলছি
1: হুম,
0: একটা নিরাপদ, সেই যে ভাব, সেটা একটা বিশ্বাস জন্মাচ্ছে স্কুলের প্রতি
1: জন্মাচ্ছে, হ্যাঁ,
0: যে আমার বাচ্চা ওখানে গেলে সে
1: সেফ
0: সেফ
1: থাকবে,
0: থাকবে,
1: হ্যাঁ,
0: কোনো অসুবিধা হবে না। এবং এর জন্য একটা নিরাপদতা তো ওটা আসছেই,
1: হুম
0: সঙ্গে সঙ্গে একটা শিক্ষার পরিবেশও তৈরি হচ্ছে তার মধ্যে বাচ্চাদের।
1: অবশ্যই। স্যার, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সরকারের কি ভূমিকা রয়েছে?
0: দেখুন, শিক্ষকদের দক্ষতা বলতে গেলে আমাদের কিন্তু নিজেদের সবসময় আপডেট করা উচিত।
1: অবশ্যই,
0: আমরা বহু আগে পড়ে এসেছি, দিন দিন কিন্তু সিলেবাস সব চেঞ্জ হচ্ছে, দিন দিন
1: চেঞ্জ হচ্ছে,
0: সব সব ডিমান্ডও চেঞ্জ হচ্ছে। তো আমাদের কী উচিত, তার সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করা।
1: যেমন আগে ডিজিটাল ব্যাপারটা
0: অত ছিল না,
1: ব্যাপারটা ছিল না,
0: ছিল না
1: এখন সেই জায়গায়
0: সেটা বেশি,
1: টিচারদেরকেও
0: হ্যাঁ,
1: শিখতে হচ্ছে।
0: কিন্তু যার জন্য আমি নিজেকে বলছি, আমি কিন্তু ওদিক থেকে অনেক পিছিয়ে ছিলাম, মানে ঠিক,
1: আমাদেরকে করোনা অনেকটা এই
0: হ্যাঁ
1: শিখিয়েছে,
0: শিখেছে। তো এই জন্য কি হচ্ছে, এখন কি আমরা তার সঙ্গে তালে তাল দিয়ে নতুন যে যুগের সঙ্গে আমাদের
1: হ্যাঁ,
0: চলতে হচ্ছে।
1: চলতে
0: তো
1: হচ্ছে,
0: এই জন্য কি সরকারের পক্ষ থেকে দেখুন নিয়মিত প্রশিক্ষণ, বিভিন্ন
1: হ্যাঁ,
0: সেমিনার, ওয়ার্কশপ, কর্মশালা এবং অনলাইন যে লার্নিং প্রোগ্রামগুলো, এগুলো চলছে। এর ফলে আমরা যে আধুনিক শিক্ষা যে দান পদ্ধতি, এ
1: হুম হুম
0: সম্বন্ধে আরও দক্ষ হয়ে উঠছেন টিচাররা, শিক্ষকরা, এবং শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে পাঠদান করতে সাহায্য হচ্ছে জিনিসটা।
1: অবশ্যই স্যার। স্যার, এখুনি আপনি বললেন মেয়েদের জন্য আলাদা স্কুলে ব্যবস্থা রয়েছে, তো মেয়েদের শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগ সম্পর্কে কিছু যদি বলেন।
0: মেয়েদের শিক্ষার উন্নয়ন বলতে দেখুন, আজ আপনি যেখানে দেখবেন আজকাল কিন্তু মহিলাদের অনেক ভূমিকা রয়েছে সমাজ, সব প্রত্যেক ক্ষেত্রে।
1: হ্যাঁ,
0: আপনি চাকরির ক্ষেত্রে দেখুন, যে কোনো জায়গায় তার
1: হুম,
0: কোনো অংশে তার পিছিয়ে নেই, কিন্তু
1: নেই,
0: সব ক্ষেত্রে তা রয়েছে। যে সরকার যে বেটি বাঁচাও বেটি পড়াও যে একটা প্রোগ্রাম,
1: হ্যাঁ,
0: একটা মিশন, এটা একটা মিশন, এর যে কর্মসূচি রয়েছে এতে মেয়েদের শিক্ষার গুরুত্বপূর্ণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে।
1: হুম,
0: এর ফলে বিদ্যালয়ে মেয়েদের ভর্তির হার বৃদ্ধি পেয়েছে,
1: হুম হুম,
0: এবং পরিবার যে আগে যারা ছিল মেয়েকে অত একটা ইয়ে করতো না, যে স্কুল
1: ইম্পর্টেন্স দিত
0: দিত
1: না,
0: না, দিত না, একটু ঠিক আছে গেল না গেল স্কুল ছাড়িয়ে দিত সেটা। কিন্তু এখন কি হয়েছে, প্রত্যেক পরিবার থেকেও কিন্তু মেয়েদের যে একটা শিক্ষা যে রয়েছে তার যে একটা
1: অনেক উন্নত
0: ভূমিকা, হ্যাঁ,
1: হয়েছে,
0: সেটা একটা অনেক তার হয়েছে। আপনি যে কমফর্ট রুমের বললেন, এর সঙ্গে সঙ্গে কিন্তু স্কুলে এখন ওদের ডিফেন্স ট্রেনিংও কিন্তু দেওয়া হয় ওদের, আজকে
1: মেয়েদের,
0: মেয়েদের ওদের যে বিশেষ সেই প্রোগ্রামও রয়েছে, ওদের ক্যারেক্টার ট্রেনিং এগুলো দেওয়া হয় স্কুলে,
1: আচ্ছা।
0: এগুলো রয়েছে।
1: দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এসেছে?
0: এই দক্ষতা উন্নয়ন এবং কর্মসূচি শিক্ষা বলতে দেখুন, আগে কি হতো, বিদ্যালয়ে বাচ্চারা এমনি পড়াশোনা যেটা করতো তারপরে গিয়ে কোনো স্কিল বেসড ট্রেনিংয়ে তারা যেত।
1: হ্যাঁ,
0: কিন্তু এখন কি হচ্ছে দেখুন, এই যে শিক্ষানীতিতে বিদ্যালয় স্তর থেকেই এই দক্ষতা যে
1: তাদের
0: উন্নয়নমূলক
1: শেখানো হচ্ছে,
0: শেখানো হচ্ছে, যেমন দেখুন ইনফরমেশন টেকনোলজি রয়েছে,
1: হুম,
0: আপনার ট্যুরিজম রয়েছে,
1: হ্যাঁ,
0: অ্যাগ্রিকালচার রয়েছে, বিভিন্ন যে সাবজেক্টগুলো এখন
1: সাবজেক্ট
0: ক্লাস থেকেই এটা শুরু করা হচ্ছে। ওতে বাচ্চারা কি হচ্ছে, মানে শিক্ষার্থীরা
1: নলেজটা
0: ওদের,
1: আগের থেকে
0: হ্যাঁ,
1: গেইন
0: পেয়ে যাচ্ছে,
1: করবে,
0: এবং ওতে একটা ওদের ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে যে কে কোন ফিল্ডে যেতে চায়, ওদের আগে থেকে ওটা
1: অবশ্যই,
0: বাচ্চার সুযোগটা পাচ্ছে আর কি।
1: হ্যাঁ,
0: তো এখন খালি পরীক্ষামুখী নয় শিক্ষার্থীরা, বরং বাস্তব জীবনের যে প্রয়োজনীয় দক্ষতা সেটা অর্জন করছে, এবং ভবিষ্যতে তার কী করতে চায়, কর্মসংস্থানে যে কী
1: হুম
0: তার
1: হুম,
0: চায়, সেটা এখন থেকে তার একটা মানে বাছার সুযোগ পাচ্ছে আর কি
1: হ্যাঁ
0: এখন।
1: হ্যাঁ।
0: এই জন্য
1: গ্রামীণ অঞ্চলে শিক্ষার উন্নয়নে সরকারের অবদান কি স্যার?
0: গ্রামীণ অঞ্চলে বলতে গেলে, এখন গ্রামীণ অঞ্চল বলতে গেলে ভুল হবে, এখন গ্রামীণ অঞ্চল কোনো অংশে পিছিয়ে নেই।
1: হুম,
0: আমি একজন গ্রামীণ অঞ্চলে আমি শিক্ষকতা করছি দীর্ঘ
1: অবশ্যই,
0: অনেক বছর দিয়ে, কিন্তু এখন কিন্তু যে নতুন এলাকায় দেখুন, ওখানে দেখুন এই ডিজিটাল যে একটা ব্যবস্থা, ডিজিটাল সুবিধা যেটা
1: হুম
0: রয়েছে
1: হুম,
0: এখন প্রত্যেক স্কুলে স্কুলে পৌঁছে গেছে।
1: আচ্ছা,
0: ওদের বিভিন্ন স্কলারশিপ ব্যবস্থাও রয়েছে বাচ্চাদের, শিক্ষার্থীদের জন্য, এবং যে শিক্ষকদের যে নিয়োগ,
1: হুম হুম,
0: প্রত্যেক স্কিল বেসড সাবজেক্টের প্রত্যেক, তাদেরও একটা প্রসার ঘটানো হচ্ছে,
1: আচ্ছা,
0: চলছে এখনও। ফলে যে প্রত্যন্ত অঞ্চল যেটা আপনি বললেন, শিক্ষার্থীরাও কিন্তু ওখানকার উন্নত যে শিক্ষার সুবিধা, যেটা
1: হুম,
0: আপনার শহরের স্কুলে বলুন পাচ্ছে, তারও কোনো
1: আচ্ছা,
0: অংশে কিন্তু
1: ওখানেও স্মার্ট ক্লাস
0: স্মার্ট ক্লাস
1: রয়েছে,
0: সব ব্যবস্থা রয়েছে ওখানে, কোনো অংশে কম নেই এখন
1: আচ্ছা, বাহ।
0: বাচ্চারা।
1: স্যার, এই স্মার্ট ক্লাসের কথা যখন উঠল তাই জিজ্ঞেস করছি, স্কুলে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের কিভাবে উপকৃত করছে বলে মনে হয় আপনার?
0: এই প্রযুক্তির ব্যবহার যেটা স্কিল বেসড যে ট্রেনিংগুলো চলছে, এতে বাচ্চাদের না আরও বেশি ইন্টারেস্ট ক্রিয়েট করছে, যেটা আগে বুকিশ যে নলেজের বই থেকে পড়ছে ওতে একটা একঘেয়েমি ব্যাপার
1: হুম
0: থাকতো,
1: হুম,
0: কিন্তু এখন কি ওরা প্র্যাকটিক্যালি সেই জিনিসটা হাতে
1: দেখছে,
0: করছে, যেটা দেখছে আর কি, ও থেকে ওদের যে আকর্ষণ আরও বাড়ছে আর কি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: আরও সহজবোধ করছে ব্যাপারটা। যে অডিও ভিজুয়াল উপকরণ রয়েছে,
1: হুম হুম,
0: স্মার্ট বোর্ড রয়েছে,
1: হুম হুম,
0: অনলাইন রিসোর্স রয়েছে, তো এর মাধ্যমে এরা দ্রুত আরও শিখতে পারছে, ওদের
1: ইন্টারেস্ট
0: প্র্যাকটিক্যাল
1: জাগছে,
0: নলেজ প্লাস যে সাবজেক্ট দুটোকে ওরা ইন্টারাক্ট করতে পারছে, ওদের
1: অবশ্যই,
0: ইন্টারেস্ট আরও বেশি ওদের বাড়ছে জিনিসটা।
1: হুম হুম। স্যার, সরকারি স্কুলে তো মধ্যাহ্ন ভোজন দেওয়া হয় বাচ্চাদের,
0: হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ,
1: এই কর্মসূচি শিক্ষার্থীদের উপর

0: কি প্রভাব ফেলেছে?
1: এই যে মধ্যাহ্ন ভোজন কর্মসূচি, মিড ডে মিল স্কিম,
0: হ্যাঁ
1: এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা কারণ এতে
0: আচ্ছা,
1: আমরা কি খেয়াল করি, প্রত্যেক শিক্ষার্থী যেন তার যে পুষ্টি যে দরকার
0: হুম
1: সে
0: হুম
1: তো পুরোপুরি হচ্ছে। প্লাস দেখবেন এখানে আন্দামানে অতটা নেই, কিন্তু দেখবেন যে বহু ঘর কিন্তু নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকে যে
0: অবশ্যই,
1: দুপুরে গেলে ও খাবারটা পাবে।
0: হ্যাঁ
1: ব্যালেন্স ডায়েট যেটা আমরা
0: হ্যাঁ
1: যখন
0: হ্যাঁ,
1: মিড ডে মিল দেওয়া, ওটা কিন্তু ব্যালেন্স ডায়েট থাকে প্রচুর,
0: দুধ থাকে, ডিম
1: সব
0: থাকে
1: কিছু।
0: তার মধ্যে।
1: মানে প্রতি সপ্তাহে কি করে, একটা আপনার আগে থেকে একটা লিস্ট তৈরি করা হয় যে প্রতি সপ্তাহে প্রতিদিন কি কি খাবার দেওয়া হবে।
0: আচ্ছা
1: সেইভাবে যেমন আপনি বলেন দুধ, কলা, এগুলো ওদের ওগুলো দেওয়া হয় বাচ্চাদের, তাতে ওরা কি একটা ব্যালেন্স ডায়েট পায়।
0: হুম হুম
1: এবং এ থেকে আর এই জন্য কি হচ্ছে, বাচ্চাদের যে অ্যাবসেন্টিজম যে ইয়েটা, ওটা অনেক
0: কমে
1: কমছে।
0: যাচ্ছে।
1: ওরা স্কুলে আসছে,
0: হুম হুম
1: কারণ গার্জিয়ানও তখন বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে,
0: হুম
1: তার একটা নিশ্চিত থাকছে না বাচ্চা দুপুরে গেলে ওখানে খাবারটা পাবে, পেট ভরে খাবারটা
0: আর
1: পাবে,
0: সবার সাথে বসে
1: সবার সাথে বসে,
0: বাচ্চারা
1: হ্যাঁ,
0: খেয়েও নেয়।
1: 100 বার একটা যে সবাই মিলে
0: হ্যাঁ
1: একসঙ্গে খাওয়া, সেটা ব্যাপারটা চলছে আর কি। এটা গুরুত্বপূর্ণ ভূমিকাটা স্কুলমুখী করার জন্য।
0: আচ্ছা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে?
1: এই স্পেশাল নিডি চিলড্রেন, দেখুন এখন যে ইনক্লুসিভ ক্লাসরুম,
0: হ্যাঁ
1: মানে ইনক্লুসিভ ক্লাসরুম বলতে গেলে এখন যে একই ক্লাসে সে বিশেষ চাহিদা সম্পন্ন হোক বা সব, একই সঙ্গে তারা কিন্তু বসে ক্লাস করবে সব,
0: আচ্ছা
1: তাতে কোনো ইয়ে নেই। এবং এই জন্য কী হচ্ছে, কী করা হচ্ছে, প্রত্যেক বিআরসিতে PSRT, প্রাইমারি স্কুল রিসোর্স টিচার, অ্যাপয়েন্টমেন্ট আছে।
0: আচ্ছা
1: তাদের ডিউটি হলো যে প্রত্যেক স্কুলে স্কুলে গিয়ে গিয়ে এই যে এই ধরনের যে বাচ্চা যারা
0: হুম
1: রয়েছে
0: হুম
1: তাদের প্রতি খেয়াল করা, তাদের কি দরকার না দরকার সে সম্বন্ধে তাদের ক্লাস দেওয়া। ওতে ওরা কি বাচ্চারা কি হচ্ছে এখন সবসময় মিলেমিশে তারা একই একই সঙ্গে তারা ক্লাসে বসছে। এবং এই জন্য ওদের আপনার প্রশিক্ষিত শিক্ষক প্রদান করা হচ্ছে, উপযুক্ত শিক্ষা সামগ্রী যেটা দরকার,
0: স্পেশাল চাইল্ড যেটা
1: স্পেশাল
0: বলছেন।
1: চাইল্ড, হ্যাঁ, ওদের দেওয়া হচ্ছে এগুলো আর কি। এগুলো
0: আচ্ছা স্যার, এবার জানতে চাইবো, করোনা পরবর্তী সময়ে শিক্ষাক্ষেত্রে সরকারের ভূমিকা কিভাবে দেখেন?
1: করোনা অতিমারি যখন আসে তখন কিন্তু একটা আমরা কেউ ধারণা করতে পারিনি কীভাবে চলবে কী হবে, আগের তার আগের দিনের কথা আমরা ভাবতে পারছি না, এরকম অবস্থা একটা এসে গেছিলো।
0: হুম হুম
1: কিন্তু তার যে শিক্ষার যে ধারাবাহিকতা যে বজায় রাখার জন্য দেখুন তখন সরকার যে অনলাইন যে শিক্ষাগুলো,
0: হ্যাঁ,
1: বিশেষ টেলিভিশনের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, সেগুলোর প্রতি প্রচুর জোর দিয়েছিলেন।
0: রেডিওতেও দেওয়া
1: হ্যাঁ,
0: হচ্ছে,
1: রেডিওতে হচ্ছিল, মানে বাচ্চারা কিন্তু কোনো কোনো দিক থেকে পিছিয়ে ছিল না,
0: যাতে
1: যে
0: থেমে না যায়
1: থেমে না যায়
0: পড়াশোনাটা।
1: পড়াশোনাটা। হ্যাঁ, কিছুটা তার মধ্যে ইয়ে এসেছিলো, ব্রেক এসেছিলো, কিন্তু কি তবুও বাচ্চারা আবার সেটাকে মেকআপ করে
0: চালিয়ে
1: নিয়েছিল,
0: নিয়ে যেতে
1: চালিয়ে নিয়েছিল।
0: পেরেছে।
1: এই জন্য শিক্ষার ক্ষেত্রে তেমন একটা অসুবিধা হয়নি, যে প্রক্রিয়াটা কন্টিনিউয়াস যে প্রসেসটা সেটা চলছিল আর কি।
0: বাচ্চাদের অনলাইন ক্লাসও
1: হ্যাঁ,
0: নেওয়া হয়েছে।
1: চলছিল তখন জিনিসটা।
0: হ্যাঁ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক বিকাশে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে?
1: দেখুন, একটা শিক্ষার্থীর মানে সর্বাঙ্গীন বিকাশের জন্য বলবো, তার মানসিক, মেন্টাল হেলথ প্লাস ফিজিক্যাল হেলথ দুটোকেই বরাবর থাকতে হবে সমান। এই জন্য ওদের যে মানসিক স্বাস্থ্য এবং সার্বিক বিকাশের জন্য দেখুন খেলাধুলা,
0: হ্যাঁ
1: এ প্রতি মাসেই তার একটা
0: অবশ্যই,
1: শিডিউল থাকে, সেই হিসাবে খেলাধুলা চলছে। এবং যোগ ব্যায়াম এখন তারপর খুব বেশি জোর দেওয়া হচ্ছে,
0: হুম
1: দেখুন
0: হুম
1: যোগের যে আমাদের 21 জুন ইন্টারন্যাশনাল
0: যোগ দিচ্ছে,
1: যোগ দিবস পালন করা হবে, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম স্কুলে চলতে থাকে।
0: অবশ্যই।
1: তারপরে আপনার কাউন্সিলিং, যে বাচ্চাদের কাউন্সিলিং বিশেষ এক তারপর জোর দেওয়া হচ্ছে,
0: হুম হুম
1: বাচ্চাদের কাউন্সিলিং করা হচ্ছে যে কার কী অসুবিধা না অসুবিধা আছে, তারপরে আমরা বেশ জোর দিচ্ছি। এতে কী হচ্ছে, ওরা ওই যে মানসিক এবং শারীরিক এর বিকাশে তো একটা
0: হুম
1: ইতিবাচক
0: হুম
1: প্রভাব তারপরে দেখা যাচ্ছে
0: দেখা
1: বাচ্চাদের আর
0: যাচ্ছে
1: কি।
0: স্যার। এই স্কুল লাইফের পরে অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কি ধরনের অগ্রগতি লক্ষ্য করা গেছে?
1: যে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখুন এখন নতুন বিশ্ববিদ্যালয় সব গড়ে উঠছে,
0: হুম
1: গবেষণা প্রতিষ্ঠান,
0: হ্যাঁ
1: অনলাইন শিক্ষার সুযোগ, এর মাধ্যমে শিক্ষাকে আরও সহজলভ্য করে দিয়েছে। আমাদের সময় বলুন দেখুন, আমরা কিছু হায়ার স্টাডি করতে গেলে তখন সেই সুযোগটা ছিল না,
0: না
1: হয়তো আপনি সার্ভিসে চাকরিতে আছেন, তো সুতরাং তখন সেই সুযোগটা ছিল না আমাদের।
0: হুম হুম
1: কিন্তু এখন কি আপনি এই যে উচ্চশিক্ষাগুলো ইজিলি অনলাইন এর মাধ্যমে করতে পারছেন এবং অনেক সহজলভ্য এবং আধুনিক করে দিয়েছে। এবং সে
0: অবশ্যই।
1: অনলাইন যে লার্নিংটা সেটা কিন্তু কোনো অংশে রেগুলার লার্নিং এতে কম না নয় কিন্তু
0: হুম হুম
1: সেটি।
0: আচ্ছা, নারী শিক্ষার প্রসার সমাজে কি ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে বলে আপনার ধারণা?
1: নারী শিক্ষা, দেখুন নারী শিক্ষার মানে বলতে গেলে ইতিহাস অনেক পুরনো নারী শিক্ষার
0: অবশ্যই।
1: ব্যাপারটা, কিন্তু কারণ সবসময় আমরা নারীদের একটু পিছিয়ে রাখতাম যে জিনিসটাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে দেখুন যে নারী
0: পরিবর্তন
1: শিক্ষার
0: হয়েছে।
1: পরিবর্তন একটা বিশাল পরিবর্তন হয়েছে
0: হুম
1: এখন। এই জন্য কী হচ্ছে, আমি শুরুতেই বললাম যে এখন প্রত্যেক ক্ষেত্রে আপনি সে আপনি ফাইটার জেট বলুন, স্পেস বলুন,
0: হুম
1: যে
0: হুম
1: কোনো ক্ষেত্রে কোথাও মহিলাদের ভূমিকা কোনো অংশে কম নেই। এই জন্য কী হচ্ছে, সমাজে একটা বিশেষ একটা সচেতনতা, স্বনির্ভরতা,
0: হ্যাঁ
1: আত্মনির্ভরতা এটা প্রচুর বেড়েছে। এবং সঙ্গে সঙ্গে অর্থনৈতিক যে ব্যাপারটা, যেমন আমাদের
0: হ্যাঁ
1: একটা আমরা বলি ড্রোন দিদি,
0: হ্যাঁ
1: লাখপতি
0: হ্যাঁ
1: দিদি, এগুলো যে রয়েছে তাদের এখন তারা মহিলারা তারাও এদিকে অনেক এগিয়ে গেছে,
0: এগিয়ে
1: জিনিসটা
0: এসেছে।
1: কোনো অংশে কম নেই। এবং যদি শিক্ষিত নারী একজন, তার ফলে কী হবে, তার পরিবার শিক্ষিত হবে,
0: হুম
1: এতে

0: পাঁচ শিক্ষিত হবে,
1: মা শিক্ষিত হলে
0: হ্যাঁ
1: বাচ্চাদের
0: 100 বার, একশো
1: শিক্ষা,
0: মার ভূমিকা আসল।
1: হ্যাঁ
0: তো থেকে একটা সমাজের পরে একটা দেখবেন পজিটিভ ইম্প্যাক্ট তারপরে পড়বে,
1: হ্যাঁ
0: এই জিনিসটা খুব দরকার আর কি।
1: স্যার, এবার জানতে চাইবো একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে আপনি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন
0: এই যে বর্তমান
1: বর্তমানে?
0: প্রজন্মের যে কি শিক্ষার্থী রয়েছে, বাচ্চারা রয়েছে,
1: হুম
0: এরা কিন্তু এখন অনেক অ্যাডভান্স। অ্যাডভান্স বলতে গেলে দেখুন, এরা প্রযুক্তি সম্বন্ধে,
1: হুম
0: এসএমএ একটা মোবাইল নিন, আমরা কিন্তু অত অপারেট
1: আমাদের
0: করতে
1: থেকে
0: পারবো না,
1: বেশি, অনেক
0: কিন্তু ওরা
1: বেশি,
0: দেখুন
1: হ্যাঁ
0: সঙ্গে সঙ্গে করে
1: অবশ্যই,
0: করে ফেলে সঙ্গে সঙ্গে,
1: হুম
0: এত অ্যাডভান্স আর কি। আর ওদের সব থেকে যেটা আত্মবিশ্বাসী, যেটা
1: হুম
0: আমি পারবো, আই ক্যান ডু ইট, যে আমি এটার
1: হ্যাঁ
0: মধ্যে,
1: হ্যাঁ
0: সেটা অনেক বাড়িয়ে দিয়েছে। এই যে স্কুলে আমরা যখন কোনো মনে করেন কোনো প্রজেক্ট বা কিছু করতে যাই, আপনি বিশ্বাস করবেন না, অনেক বাচ্চা তারা যে ইলেকট্রিক্যালস কাজ বিশেষ করে এত সুন্দর করে ফেলে, সেটা আমরা কল্পনা করতে পারবো না। তো এই যে ওদের যে নিজেদের যেরকম আত্মবিশ্বাস এবং নতুন যে শিক্ষার একটা আগ্রহ, এটাতে অনেক বাড়িয়ে দিয়েছে। এর ফলে যে সৃজনশীলতা, চিন্তাভাবনা এবং কোনো যে সলিউশন, সলভ করার যে একটা সমস্যা, সমাধানের যে একটা
1: হুম হুম
0: এই প্রবলেমটা কী করে সলভ করবো, এটা একটা দক্ষতা অর্জন করছে
1: তাই স্কিল এডুকেশনটা এক্ষেত্রে অনেক
0: অনেক অনেক
1: উপকার।
0: অনেক। এই
1: হ্যাঁ
0: স্কিল বেসড যে এডুকেশনটা অনেক, বিশেষ করে আমি আমি স্কুলে দেখলাম জিনিসটা রিসেন্টলি, এই যে আপনার যে অ্যাগ্রিকালচার বা এই যে আইটি বললাম,
1: হুম
0: এতে বাচ্চাদের যে এগ্রিকালচার, দুটো বাচ্চা খেয়াল করলাম, ওরা ভোরে স্কুলে চলে আসতো,
1: বাহ,
0: ভোরবেলা এসে ওই যে গাছে জল দেওয়া ব্যাপারটা,
1: হুম
0: মানে গাছের প্রতি একটা ভালোবাসা, যে
1: হুম
0: গাছ
1: হুম
0: যত্ন নেওয়া,
1: হ্যাঁ
0: এই
1: হ্যাঁ
0: জিনিসটা ওদের মধ্যে এসে জল দেবে, কাউকে কিছু বলতে হবে না।
1: হুম হুম
0: তো এই যে একটা, এটাই আমি বলতে চাচ্ছি, যে একটা
1: হ্যাঁ
0: স্কিল বেসতে কী হচ্ছে,
1: ইন্টারেস্ট ওদের,
0: ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে,
1: হ্যাঁ
0: হয়তো দেখবেন ও আগে গিয়ে ওই ক্ষেত্রেই ও বড় একটা
1: বড়
0: কিছু
1: একটা
0: একটা
1: কিছু হবে।
0: হতে পারে, সেই আর কি।
1: ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার জন্য আপনার প্রত্যাশা কী?
0: ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার জন্য যে আমি এটাই আশা করি, ভবিষ্যতে যে প্রযুক্তি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক, যে ইনক্লুসিভ এবং
1: হুম
0: দক্ষতা ভিত্তিক স্কিল বেসড যে শিক্ষা,
1: হুম হুম
0: আরও প্রসার লাভ করবে।
1: আচ্ছা,
0: যেমন দেখুন এখন AI এসে গেছে,
1: হ্যাঁ
0: এসে গেছে এখন, এবং বিভিন্ন অ্যাপ তো রয়েছেই আমাদের কাছে,
1: অবশ্যই,
0: ডিজিটাল সব রয়েছে, মাধ্যম রয়েছে, এবং প্রত্যেক শিক্ষার্থী তার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বিকশিত করার সুযোগ নিশ্চয়ই পাবে, কেউ
1: আচ্ছা
0: পিছিয়ে থাকবে না,
1: অবশ্যই
0: কোনো না কোনো ক্ষেত্রে সে এগিয়ে যাবেই
1: এগিয়ে যাবে।
0: যাবেই।
1: সরকারের এই 12 বছরের যাত্রা থেকে নতুন প্রজন্ম কি শিক্ষা নিতে পারে বলে আপনি মনে করেন?
0: 12 বছরের যে সরকারের যাত্রা, এর থেকে কঠোর পরিশ্রম, উদ্ভাবন, প্রযুক্তির সঠিক ব্যবহার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সঠিক ব্যবহার,
1: হুম
0: প্রযুক্তিকে আমি বিভিন্ন এতেই ব্যবহার করতে পারি,
1: হ্যাঁ, খারাপ কাজে
0: হ্যাঁ
1: ভালো কাজে
0: ভালো
1: দুটোই।
0: দুটোই ব্যবহার করতে হবে, কিন্তু আমাকে দেখতে হবে আমি কীভাবে ব্যবহার করবো। তো যে সঠিক ব্যবহার এবং শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে দেশের উন্নয়নে
1: হুম হুম
0: সক্রিয় ভূমিকা নিতে পারে। দেখুন, কোনো ব্যক্তির দুটো মেইন লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের,
1: আচ্ছা
0: একটা হলো পারিবারিক, একটা হলো দেশের। আমি
1: অবশ্যই
0: পারিবারিক উন্নয়ন তো করবোই, সঙ্গে সঙ্গে আমাকে দেশেরও আমাকে খেয়াল রাখতে
1: ভাবতে
0: হবে,
1: হবে
0: ভাবতে হবে,
1: কথা,
0: এটা মেইন এটা আর কি। তো এই আমাদের, এটা আমরা নতুন প্রজন্মকে নিতে নিশ্চয়ই সেই শিক্ষাটা নিতে হবে।
1: আচ্ছা সব শেষে জিজ্ঞেস করবো স্যার, এই বিশেষ উপলক্ষে দেশবাসী ও শিক্ষার্থীদের জন্য আপনার মূল্যবান বার্তা কী?
0: দেখুন, আমি একজন শিক্ষক হিসাবে বলতে চাই, আমরা আমাদের শিক্ষকরা নিজেদের বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আমরা ত্যাগ করে দিই।
1: অবশ্যই,
0: এই যে শিক্ষা, যে উন্নত জাতি গঠনের মূল চাবিকাঠি, এই জন্য আমরা সবাই শিক্ষা শৃঙ্খলা, শৃঙ্খলা ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইজ মাস্ট,
1: হুম
0: ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট,
1: হুম
0: এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস,
1: নিশ্চয়,
0: শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ,
1: হুম হুম
0: তারপরে দায়িত্ববোধ,
1: হ্যাঁ
0: আমার ডিউটি কি, এই দিয়ে একটা উন্নত, শিক্ষিত এবং আত্মনির্ভর ভারত গঠনে আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করি, তাহলে একটা সুন্দর ভবিষ্যৎ দেশের গড়ে উঠবে,
1: দেশের গড়ে উঠবে।
0: প্রত্যেক নাগরিক, প্রত্যেক সবাই সুস্থ সুন্দর তাদের জীবনযাপন
1: হ্যাঁ
0: হবে, এটাই আমি আশা করি।
1: স্যার, আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ, আপনার মূল্যবান বক্তব্য ও সুচিন্তিত মতামত আজকের আলোচনাকে করেছে আরও অর্থবহ ও সমৃদ্ধ। ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ স্যার।
0: আমিও আপনাদের আকাশবাণী পোর্টব্লেয়ার এবং আপনাকে, আপনাদের পক্ষ থেকে যে আমাকে সুযোগ দিয়েছেন যে আমার মতামত রাখার জন্য, এই জন্য আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার স্যার।

বন্ধুরা, আজ এখানেই বিদায় নিয়ে শেষ করব আজকের সান্ধ্য বাংলা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।